0: ওকে দেখ মালকোভিন্দিস জেনে মাকা মুজিকা ফুরাক নেবে হুসি বেলুন সালে সফরে শোনা বা মালকোভিন্দিস ইতা বা কন্টিনিউ না ফাতিং ইতা নিয়া প্রোগ্রাম হে বেলুন জাস্টিং হানে সান জোবেন তুডি মেহে সাইডে মাকা ইতা বো চিরা ইহা হরে কন্ট্রোবি বা না সাউং নো ফো আপোয়ু বা ডেজেনভলভমেন্টো
1: লস দুনি কাতাক ইতা জোবেন তুডি রানে জোবেন তুডি ফোন এরা মিলেনিয়াল নে ইতা নেমক জোবেন তুডি তাম্বানে মাকা ইতা হানে সান রাম ফোন ওটাস ফোন বা না সাউন্ড ফোন নিদা নে ইতে জোভেন তুরি মুস্তেঙ্গি হানোইন ইদা কে ফোন লাওসন আতো কন্টিনুয়া বা হানোইন ইদা কে সিরা হালো লা কন্ডিশো সিটো সাউন্ড কন্ডিশন কা আম্বিয়েন্টে পোবুনি নিয়ান মাবি ইতে প্রেসিজা হাহরিস হানোইন ইদা কে ফোন হানোইন ইদা কে ডিয়াক বা পোবু ইদা নে নেবে মাক দুরান্তে নে ইতারে না সাউন্ড ইন্ডিপেন্ডেন্সিয়া মাইবে না ফাতিন ফলিং হে ডিপেন্ডেন্সিয়া নে মা প্রবলেমা আগরা হাউনি মেহি বা না সাউন ইডানে বা কন্ট্রিবিউ বা ডেভেলপমেন্ট নে হাবিলে দেহাম বহুত টেপতে বেশ তাম্বা সাইডে মাউ দেহাম বহুত হুসি ইনিসু হাউ আপ্রেন্ডে নু হাউ কনসিয়েন্ট বা রিয়ালিডাডে না সাউন এ প্রেসিজ ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট নে মক মডার্ন ইজ এ সাউন্ড সোসাইডাডে আন্তিগা কা সোসাইডাডে আত্রা জাদু বা সোসাইডাডে মডার্ন কা সোসাইডাডে আভান্সাদু নে মক ইম্পর্টান্টে আগর আতু ট্রান্সফর্ম সোসাইডাডে মাকা ইতা তেঙ্গি ট্রান্সফর্ম গিতানি হানোইন আদু ট্রান্সফর্ম ইতানি হানোইন মাকা ইতা প্রেসিজ কইনেসে লাই সিএনসি ইদানে বে মাকা বেলে হাতুর ইতা হুজুস্তু নে মাকা নেসান ওইন হাউনে কোলেগা কা হামনে বেলুন দে হানোনা কাতাক সিএনসিয়া এমএল মার্সিস্টা লেনে নিস্তা নে সিএনসি ইদা কে জুস্তু মাস ডালা বারাক এমা দিহেন সিএনসি ইদানে মা গ্লাডিয়াক সিএনসি ইদানে মা গ্লাডিয়াক মা বে আওয়া কারাতে দে নেসানে সে ওলা গোস্তে সিএনসি এমএল ওলা গোস্তা মসুনে লিভার ডাডে রাসি তাম্বা সিএনসি ইদানে মাকা বেলে আতু ট্রান্সফর্মা ইতা সে হাউ ডিয়ান কলিয়া কোনো হাউনি আতো কন্ট্রিবিউ বানা সাউন ইয়া ইন প্রিমিয়ার হাউ ফুইন মরিস মাই আগর হাউ জারো পা মোস্ট ডেট মুসা কন্ট্রিবিউ বানা সাউন নে কন্ট্রিবিউশন বা ডিসএমবলমেন্ট সে জোভেন টু ডিডা প্রন্টু পারা হালো নিনিয়া বদ্রুমা ইদানে মুস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট সে হাউ মরিস মাই সে ইতা মাইও সে আসাম বলন তার সিরা ফর এক্সাম্পল এমআইডা আকার কি ইনিশিয়েটিভ আতো হিলি ফয়ার সোয়ে ফয়ার হেনে ফাতিন ইদানে মুস কন্ট্রিবিউ বা ডিসএমবলমেন্ট ইরা তাম্বানে মাক কন্ট্রিবিউশন ইন্ডিয়া বা ডিসএমবলমেন্ট বা জোভেন টু ডিডা ফুরা ক্লিউ ডুকে বা ইডানে বে মাকা হাতেনে ডেট কোয়ালিয়া মাবে লা হাতেনে রিলিজা লা হাতেনে ট্রান্সফর্মা ইডানে মাক ইতা সাই প্রোটাগনিস্টা বা ইতানি আনরাসি ডিসএমবলমেন্ট নে মনোটন কা পারাডু তাম্বাডে ডালোয়াইন এমলা কনসিয়েন্টে বা রিয়ালিডাডে নে রিয়ালিডাডে ইডানি হাসোরু নে রিয়ালিডাডে হাসোরু মানে সেন সাইডা রিয়ালিডাডে ইডানে বে মাকা নিয়ে সিন্তি নিয়ে আনে নিয়ে ইয়ে প্রিজাউন লারান মাবে নিয়ে সে হাতে তে কাতাক আইম ওকে হরিয়া কেলা এটা লিগা বা জোভেন টু ডিডা উলু সিরা ফতি সের তেমা হুসি দেওয়ান সোলডার ইসে সিরা তেতে রে দিয়া ক্লিউ লাকম তিতলু ডুকে লাকম পাদ্রিয়া সে জোভেন টু ডিডা আগোরা ইতা দিয়া ক্লিউ হাতে তে কাতাক আমি জোভেন টু ডি লাকো আতাম বা ডালা রুয়া কা আতান তান কা আতাম ফোম ইয়া না সাউনিডা আতু লাকো সাই আতান মাকা যে তেং কনসিয়েন্টে বা রেলে ডালে যে তেং আপ্রেন্ডে আপ্রেন্ডে আপ্রেন্ডে নো আপ্রেন্ডে সো উনি হুসি আপ্রেন্ডে হুসি হালু লিতুরা ইডানে মাক সাই হানে সান তাম্বা ইতানে ডুতি নে ইতানে ডেভের ইর আগোরা মাকা জতেং আপ্রেন্ডে সিয়েন্সিয়া আপ্রেন্ডে সিয়েন্সি ইডা রিয়ালিটা রে তাম্বা হুসি হুসি তেওরে মাকা তু ওরেন্ত প্রাতিকা নু হুসি প্রাতিকা মাতু কুরিজি তেওরে তাম্বা নে মাকা ইতো জোভেন তুরি ইডা আগোরা ইতানে পাপেল নো ডেভের তো মাক ইতানে তেঙ্গে আপ্রেন্ডে লাই আপ্রেন্ডে তো ও টেম্পু ইডা মাকা ইতা সে হালো বোধ ফোন মুসি হাই না সাউন্ড ফোন ইডানে সে ইতা কলিয়া তাম্বা ওহিলরং ইতা হারে বা ইতানে জোভেন তুরি ইডা আগোরা কিক নো ফ্রাকু তেপ তেবেস মাইবে ইতা ফিয়ার বা মুডানসা ডিয়ালিতি গানে সে ফরমা ইতা লরনি সে সেই বোত নো ফোর্সালি হনি নিদানে
0: কে দিয়াক পরগুন্দ তুরমাই বেলুন সেলে সে ফোবা ইতা নিয়া বেলুন এলা হানে সান জুবেন তুডি মিহি সাইডা মাকা ইতা বসিরা ইহা হরি কন্ট্রিবিউ বা না সাং নো ফো আপোয়ু বা দে জেনভলভমেন্টো
2: হাউনে মিহি মাকা লুতা বা সুসিরা রে জানে বে মাক দে ক্লাসে বা সুসিরা রে বে মাক হক ক্লাসে তাম্বা সাইডা সুসিরানে দেবে মাক লাহ ক্লাসে হো বাজ ইকোনমিয়া নেবে মাক সুস্টেনটাবেল কনসার্টেজা কে গারান্টে সাউডে নেবে মাক ডিয়াক নো এডুকা আসেসো এডুকা সাউন্ডে নেবে মাক ডিয়াক হো ডিবেলে কন্ট্রিবিউই বা ক্যাপাসিটি দি নেবে মাক সাইন্টিফিকু নো মো সাউডে নেবে মাক ডিয়াক হো ডিবেলে গারান্টে নো মো সো আপোয়ু বা ডেভেলপমেন্ট ন্যাশনাল তামাসাইডা দুরান্তে নে হানে সঙ্গীতা হতু হাতে নে কাতাক ইতেনে সুসিদারে নে সুসিদারে দে ক্লাসে ইহানে বে ইহা সুসিদারে কিয়াক No sociedade rico, no sociedade kia kla iha oportunidade ida atu bele acesso saude nebe maka adequada no la acceso ba educación de nebe maka credible basira anto ikus italaya saudi nebe maka dia no mosi educación nebe mak dia italaya conhecimento nebe mak dia maka ita se labela ia capacidade atu contribui ba nasam honune how garante tebes no how fear kata luta ba sociedade de classe hodi harahon sociedade de classe ne ba sociedade ida nebe maka socialismo ka ita hanan sociedade ida nebe maka how classe para tu bela garante povo hototo lilio kono ba zoven a tu bela ia conhecimento nebe maka dia no ia saudi nebe maka dia honune sira bela ia força produtivo no mos ia força capacidade científico a tu bela ia hanui nebe maka dia no bela contribui ba desenvolvimento nacional. Niku dalang ida nebe maka tuluta ba klase mak tengke aprende teoria marxismo. Tama teoria marxismo orienta ita lilio ba zoven sira oinsa ia hanui inda nebe maka kritiku, analitiku, no inovativu hasoro kondisan objetiva. Tama saida, tamba realidade moris povo nida agora, nakonu ho sociedade de klase iha nebe sira sai dominante ba iha makina de produção, no mos iha fatin hotu-hotu tanto iha kareira, no itala iha posibilidade ida para tu bela harahun sociedade kapitalismo. Honune, uniku dalang atua harahan sociedade capitalismo mak tengke aprende teoria marxismo nudar arma bamudansa. Tuir hane hare kata ou tuir hane perspektiva kono ba asunto irane depende ba itane espiritu da luta. Tamba husi espiritu irane maka tu orienta ita li husi kondisan objetiva nebe mak ita rasik pesquisa, ita rasik halo analisa, li husi irane mak hatur itane espiritu da luta o insa atu bele sai hanesan matan, tilum, ibum, ba itenia povo oprimido sira.
0: Ok, diak malokovintis, antes ita ba continuatan itenia programa, musibelun sele se ofrece ta musika ida, firmai. Enjoy the music.

0: ভাই হাও নই
1: হাও নেলিয়া
2: আমি গোস্তা রোনা রারিউ রাকাম্বিয়া
0: FM 99.4 মেগাহের্টজ
1: হাক তুই লিয়া ল সাবুরাস রাইতা সিটি মর লরসাই